0: দানরে কেবে বি ধন কমে না, ক্ষমারে কেবে ক্ষমতা কমে না, আউ নম্রতারে কেবে বি মর্যাদা কমে না। আকাশবাণী বারিপদা সময় সকাল 6টা বাজিবাকু যাউছি। হিন্দিরে সমাচার রিলে করুছু আকাশবাণী দিল্লিরু।
1: নমস্কার।

0: 14টি শহরে পরীক্ষা কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। পরীক্ষা অপরাহ্ন 2টা 15 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হব। ছাত্রছাত্রী পরীক্ষা নিয়মাবলী সম্পর্কিত সূচনা এনটিএ র ওয়েবসাইট neet.nta.nic.in রে উপলব্ধ রয়েছে। রাজ্যের চালিথিবা স্বতন্ত্র ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়ায় গতকাল নবম দিন শেষ সুদ্ধা 2,31,77,084 জন ভোটর নিকটে পরিগণনা ফর্ম পৌঁছা যাইপারিছি। এথিসহ এ ক্ষেত্রে প্রায় 70% সফলতা মিলিছি। পরিগণনা ফর্ম যথাশীঘ্র বুথস্তরীয় অধিকারী পাখে দাখল করা রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী কার্যালয় পক্ষ পরামর্শ দিয়াযাইছি। নবরঙ্গপুর জেলার 5টি ল্যাম্পস মাধ্যমে 65 জন চাষী 3,608 কুইন্টাল ধান কিছু। প্রারম্ভিক পর্যায়ে 41,850 কুইন্টাল ধান কিণা লক্ষ্য রাখি। নূপড়া এনএসি অন্তর্গত মন্দিরপড়াস্থিত এক গোদাম ঘরু 47 কুইন্টাল 70 কিলোগ্রাম বেআইন মহজুদ রাখি ধান জবত করা। যোগাণ বিভাগ পক্ষ দিয়ে সূচনা অনুযায়ী এ সংক্রান্ত অভিযোগ আধারে চড়াও করা। জেলার বিভিন্ন অঞ্চলের বেআইন ধান মহজুদ নিয়ে প্রশাসন পক্ষ যাঞ্চ করা যোগাণ বিভাগ কহিছি। মহাসাগরর গুরুত্ব এবং এহাসহ জড়ি হইতিবা বিষয় খাদ্য সুরক্ষা, জৈব বিবিধতা, পরিবেশ সন্তুলনকু নেই ধ্যান আকর্ষণ করিবা দিগরে প্রতিবর্ষ আজির দিবসকু বিশ্ব মহাসাগর দিবস রূপে পালন করা যাউছি। পৃথিবীর মোট আয়তন মধ্যরু 70% মহাসাগরের পরিবেষ্টিত। মনুষ্য এবং জীবজগত নেউথিবা অম্লজানর অধারু অধিক সমুদ্র উদ্ভিদরু মিলিথায়। চলিত বর্ষ বিশ্ব মহাসাগর দিবসর বার্তা রহিছি বিশ্বব্যাপী সমুদ্র সহ নূতন সম্পর্ক পুনঃ পরিকল্পনা। ব্রহ্মপুরঠারে আজিঠার 10 তারিখ পর্যন্ত মুখ্যমন্ত্রী ট্রফি কবাডি চম্পিয়নশিপ 2026র সেমিফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হব। এতে সুন্দরগড়, অনুগুল, কটক ও গঞ্জাম জোন স্তরীয় বিজয়ী দলগুড়িক অংশগ্রহণ করবে। কটক জওয়াহরলাল নেহরু ইন্ডোর স্টাডিয়ামে গতকাল জোন স্তরীয় দ্বিতীয় পর্যায় প্রতিযোগিতা উদযাপিত হয়েছে। তিনদিন ধরে চালিথিবা এই ম্যাচে বালক বর্গরে বালেশ্বর এবং বালিকা বর্গরে পুরী বিজয়ী হয়েছে। ব্রহ্মপুর জোন্রে অনুষ্ঠিত প্রতিযোগিতার নবরঙ্গপুর উভয় বালক এবং বালিকা বর্গরে বিজয়ী হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসন্তা 4 দিন মধ্যে রাজ্যের কিছু অঞ্চলকে প্রবেশ করা নিয়ে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র আকলন করেছি। এথিপাই পাগ অনুকূল রয়েছে। এর প্রভাবে কতক অঞ্চলের বর্ষা বড়া সহ গ্রীষ্ম প্রকোপর জনসাধারণ আশ্বস্তি মিলবার সম্ভাবনা রয়েছে বলে পানিপাগ কেন্দ্র কহিছি। গতকাল রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস বৌদ্ধঠারে রেকর্ড করা যাইছি। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এটিকে শেষ হলা। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র প্রচার করুছু আমার স্বাস্থ্য। আজ হয়েছে আলোচনা, আজ মহাসধে কালির বিষয়। আলোচক ডাক্তার শ্রীকান্ত পণ্ডা।
2: আজির আলোচ্য বিষয় হচ্ছে আজির মহৌষধি কালির বিষ। কথাটা অড়ুয়া অড়ুয়া লাগুছি, হিতকারী ঔষধটা পুনি বিষ হয়েগলা কেমতি? হ্যাঁ আজ্ঞা, গবেষণা আধারে একথার সত্যাসত্য উপলব্ধি হলানি, আউ সেইতিপাই আম জীবনশৈলীর পরিবর্তনর আবশ্যকতাই পড়লানি। আসন্তু কথার ভিতরি রহস্যটা খুঁজি দেখিবা। গোটে সাধারণ ঔষধ হলা ডাইক্লোফেনাক। কাহার আজ্ঞা মুন্ড বিন্ধুনি, অন্টা ব্যথা কাহার হেউনি, দেহ হাত ঘুড়ে হেউনি কাহার। আউ এ বেমারির সর্বনিম্ন সহজ সরল নিরাকরণ পাই আম ভিতর অনেক আমি দৌড়ি যাউছু পান দোকান কিংবা ঔষধ দোকানক। বটিকাটে কিনি তৎক্ষণাৎ খাই দেউছু, ভোগিবার রক্ষা পাউছু অথবা ভবিষ্যতের ভোগিবার বাট ফিটাই দেউছু। আপন মানুষ গোটে কথা শুনলে আশ্চর্য লাগিব, আউ ভয় বি লাগিপারে। পার্সি মানকর গোটে অজব ধরনর শব সৎকার পরম্পরা রয়েছে। সেমানে শবকু পোড়ন্তিনি কি পোতন্তিনি, সেইমিতি মুক্ত আকাশ তলে মলা দেহটাকু ফোপাড়ি দিয়ন্তি। শাগুণাঠু আরম্ভ করি কাউ শৃগাল সমস্তে সে শবকু টাণি ওটারি খাই খাই শেষ করে দিয়ন্তি। এ পরম্পরা সেমানকর কেউ কালরু রহি আসছি। এবে দেখাগলা সেঠি শাগুণা জাতিটা আস্তে আস্তে লোপ পাই যাচ্ছি। মল্লা মানুষ গুড়াকু খাই খাই ধীরে ধীরে সেমানে রোগগ্রস্ত হচ্ছন্তি, শেষে মরি যাচ্ছন্তি। উভয় মৃতদেহ তথা মৃত শাগুণার অবয়বর কিছু অংশকু পরীক্ষা নিরীক্ষা করে এবে দেখাগলানি মৃত ব্যক্তি তাঙ্ক জীবদশারে ডাইক্লোফেনাক ঔষধ এক বথা ঔষধ ভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করুলে। আউ সেই ঔষধটা রোগীর কষ্ট উপশম করুলা সত, কিন্তু ঔষধর কিছু পরিমাণ শরীরর মাংসপেশীরে ধীরে ধীরে গচ্ছিত হয়ে রহুতলা। মলা পর্যন্ত এই প্রক্রিয়া চালু রহিতলা। আউ মলা পরে শবদেহরু এই গচ্ছিত ঔষধ খাই শাগুণা মানে বহুত ভোগিলে, শেষে মলে। দেখিলা আজ্ঞা কি সাংঘাতিক কথা, ডাইক্লোফেনাক ঔষধ বথার নিরা

0: শ্রোতা বন্ধু মানুষ শুভেচ্ছা জনাই আরম্ভ করছো আজির পরিক্রমা কার্যক্রম। মু হচ্ছি সত্যানন্দ,
1: মু জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতা বন্ধু, ময়ূরভঞ্জর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছন্তি মা কিচকেশ্বরী। মা কিচকেশ্বরীঙ্কর কলা মুগুনি পথরর এক সুন্দর মন্দির ময়ূরভঞ্জ জেলার খিচিংঠারে অছি। এই মন্দিরর পূজক হচ্ছন্তি দিলীপ কুমার পাণিগ্রাহী। আসন্তু তাঁকো মুহুরু কিছু শুনিবা।
2: ওং ধ্যায়েচ চণ্ডিকং দেবীং সবারুড়া ত্রিলোচনং নাগাভরণ ভূষাঢ্যং মুণ্ডমাল বিভূষিতং ঊর্ধ্বকেশোৎকটং ভীমং নির্মংসং স্নায়ুবর্ধনং দংষ্ট্রাহকরালবোধনং কটোরাখ্যং বাহবহ ক্রোধোতিশূলকটকং জপামালতথাসরং বিভ্রোতিং দক্ষিণহস্তে বামহস্তে চ কেটকং ধনুশ্চ পানপাত্রং চ দন্তলগ্নকনিষ্ঠিকং ভূতপ্রেত শৃগালাদি যোগিনীগণসম্ভৃতং সর্বাভীষ্টং প্রদং ঘোরং রক্তমাংসা সবপ্রিয়ং নবকোটিভেদপিণ্ডং চামুণ্ডং চণ্ডরূপিণীং কর্মানুসরণিং দেবীং ময়ি ধানি মৃত্যুজ। জয় মা কিচকেশ্বরী। মু শ্রী দিলীপ কুমার পাণিগ্রাহী, পূজক মা কিচকেশ্বরী মন্দির খিচিং।
3: মা কিচকেশ্বরী মন্দিরে প্রত্যেক দিন যে পূজা হুয়ে এবং তাঁকর পর্বপর্বাণী যে সব পূজা হুয়ে সে সম্পর্কে সূচনা দিও।
2: মা কিচকেশ্বরী হলে কিচকঙ্কর আরাধ্য দেবী বলে দেবীঙ্ক নামকরণ কিচকেশ্বরী। দেবী হলে চামুণ্ডা, চামুণ্ডা মূর্তির তাৎপর্য

0: শ্রোতা বন্ধু,
1: আজ আমো পরিক্রমা কার্যক্রমর সময় অবধি সরি আসিলানি।
2: সময় সরিবা পূর্বরু আমকু ভালো পাউথবা আম শ্রোতা ভাই ভনি মানকু অনুরোধ করুচু, নিশ্চিত ভাবরে আমর পরিক্রমা কার্যক্রম নিয়মিত শুনন্তু এবং নিজের মতামত লেখন্তু। আমকু চিঠি লেখিবার ঠিকনা হেলা পরিক্রমা বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা পিন নম্বর 7557002।
1: এ ঠিকনারে চিঠি দেওয়া পাই আদৌ ভুলিবেনি। পুনি থরে আজি দিনর শুভেচ্ছা জনাই আজির পরিক্রমা কার্যক্রমকু এইটি রখুচু। পুনি আসন্তা সোমবার ঠিক সকাল 7:25 রে সেতবেলা পর্যন্ত আমি রহুচু। নমস্কার।

0: রে সন্তোষ, আমি পরা দেহে বন্ধু পুনি পড়োশী, 5 দিন হেলা তু মতে এতে কথা লুচিয়ে রাখিছিলু।
1: মতে ক্ষমা কর ভাই, মু লজ্জিত।
2: সেমিতি লজ্জিত ফজিত কহিলে চলিবনি, কবি হব বলি কোন ভাব প্রবণ হই যা ইচ্ছা তা করিব।
0: তারা
2: না, মু তাঙ্কু শাস্তি দেবি। সন্তোষ বাবু, আপন ডেরি ন করি শীঘ্র বাহারন্তু, গাঁকু যাই আজি চম্পা কো আনন্ত।
1: মতে ক্ষমা করন্তু তারা দেবি, মু পারিবিনি। সুরেশ, তু যা।
3: যেতে মাছ আসলে না, সবু তো ধরে নিয়ে আসছি, 2 দিন লাগুক বা 4 দিন লাগুক খাইবা তো।

0: শুনিলে কতটি সুগম সঙ্গীত আকাশবাণী বারিপদা পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারিবে অল্প সময় মধ্যে
1: প্রচার করছু কার্যক্রম যুবশক্তি প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়।

0: লাগে।
1: শ্রোতা বন্ধু, আজির শিশু আগামীকালের ভবিষ্যৎ, সেমানকর মৌলিক অধিকার যেমিতি অক্ষুণ্ণ রহে সেথিপ্রতি যত্নবান হওয়াকু পড়িব। সেমানকর শিক্ষা স্বাস্থ্য প্রতি অধিক গুরুত্ব দেবাকু হব। আমি যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছি তারি পছরে এমানকর বড় ভূমিকা রয়েছে। শৈশব অবস্থারু শিশুকু সশক্ত করিবা, সেমানকর পুষ্টি সাধন নিমন্তে সজাগ রহিবা, তা সহিত সেমানকর শারীরিক মানসিক তথা বৌদ্ধিক বিকাশ ক্ষেত্রে পদক্ষেপ নেবা। এইপরি ভাবে সেমানকর যদি শৈশব কৈশোর অবস্থা সুদৃঢ় হুয়ে, যুবাবস্থা মধ্যে সেতিকি উন্নত আউ বিকশিত হেব। এই অবসরে আজ রয়েছে আলোচনা, এক সুস্থ শৈশব এক প্রগতিশীল সমাজের মূল ভিত্তি। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা সমাজসেবী শ্বেতা রাউত।
2: প্রগতিশীল দেশ পাই সুস্থ শৈশব নিহাতি আবশ্যক। সুস্থ শৈশবর অর্থ কেবল রোগমুক্ত শরীর নুহে, গোটে সুন্দর পরিবেশ যেটার শিশু পর্যাপ্ত পোষণ পাওয়া, উত্তম শিক্ষা, ভাল স্বাস্থ্য সেবা, মানসিক সুরক্ষা, স্নেহ, নৈতিক মূল্যবোধ, সব সুস্থ শৈশব পাই নিহাতি আবশ্যক। শিশু মানে যেতবে সব সুবিধা পাইবে, সেমানক ভিতরে আত্মবিশ্বাস বড়ব, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকশিত হব, তাহলে আমি সেই কহবা সুস্থ শৈশব। শিশুর সুস্থতা উপরে কেবল কহিলে হবনি যে তার দেহ ভালো রহবা কিংবা কোনসি অসুস্থতা ভিতরে ন রহবা, নাই। সুস্থতা কহিলে আমার খাদ্য পোষণ, শ্রদ্ধার পোষণ, সংস্কারর পোষণ, শিক্ষার পোষণ, আধ্যাত্ম পোষণ, আকটর পোষণ, এ সব জিনিস বা পোষক তত্ত্ব গোটে শিশুক দরকার। খাদ্য কহিলে কম, যেমনি গোটে ছোট শিশুক আজিকালি অত্যাধুনিক জীবনশৈলী এতে মাত্রে, যে মহিলা মানে বি চাহু না কি আমি স্তন্যপান করাইবা, গোটে শিশুক মা ক্ষীর নিহাতি আবশ্যক। তুমি নিজের সৌন্দর্য পাই হোক কিংবা নিজের কোনসি ভিটামিন অভাব হোক কিংবা মানে সফিসিয়েন্ট বা গোটে মার স্তন্যপান করাইবার যে ক্যাপাসিটিটা ন রহবার হোক কোন পাই বি হোক কারণ, কিন্তু মা ক্ষীর গোটে শিশুক নিহাতি দরকার, যেটা সে বঞ্চিত হওয়া আদৌ উচিত নুহে, সে প্রতি আমি ধ্যান দেওয়া দরকার। শ্রদ্ধার পোষণ, আমি কেবল পিলাটি জন্ম করেদেলে হব নাই, পিলাকু আমি আম গর্ভরে রাখিকি জন্ম করুচন্তি, এতে স্নেহ শ্রদ্ধা বিশ্বাস আশা আকাঙ্ক্ষা গোটে শিশু ভিতরে আমি রহুচন্তি, সে আমার ভবিষ্যৎ। তেণু সে কেমিতি ভবিষ্যৎ পাই গোটে প্রগতিশীল দেশ পাই গোটে ভাল সিপাহী হয়ে পারিব, সে তা উপরে আমাকে গুরুত্ব দেবার অছি, তাকে আমি বুঝিবার অছি। শ্রদ্ধার কথা মুঁ কহুতিলি, আমি গোটে ছুয়াকু গোটে মা যেতু স্নেহ দেই পারিব, আমি সবুবেলে ভুলি যাচ্ছে যে আম ভিতরে গোটে ইনর কোয়ালিটি আছে, যে গোটে মা গোটে ছুয়া কান্দিলে জানিপারে, আর গোটে মা কু বিপদ পড়লে ছুয়া জানিপারে, এই যে কনেকশনটা গোটে শিশুর পেট ভিতর থাকে, তো সেই ইনর কনেকশনটা বিল্ড আপ করা দরকার, বা শিশুর মনস্তত্ব সেমিতি রহবা দরকার, শ্রদ্ধা সেটিকি রহবা দরকার, যেটা ছুয়া তার মেন্টালি সে কেতে ক্যাপাবল হয়ে পারিব, কেতে মা সহিত আটাচ হয়ে পারিব। তারপরে আমার আছে সংস্কারর পোষণ, সংস্কারর কথা কহিবা, গোটে শিশু কহিলে আমি কেবল 28 দিন পর্যন্ত আমি কৌছন্তি নবজাত শিশু, মাছিরু বর্ষে পর্যন্ত আমি তাকে কম কহিবা গোটে ছোট শিশু কথা কহিবা, বা 5 বর্ষ পর্যন্ত গোটে শিশুকু আমি তো সেতবে সংস্কার শিখাই পারিবানি, আমি কোন করিবা আম পিলা আমাকে দেখিকি শিখিব। আমি কহিলে ছোট পিলাটে 2 বর্ষর পিলাটে আমি কহিবা দুষ্ট হওনি, সে সেটা শুনিওনি, কি আমি কহিবা এটা করনি, সে সেটা শুনিওনি। তেমন আমি কেমিতি ব্যবহার করুচন্তি সে লক্ষ্য করিব, সে পরিবারু শিখিব, পরিবেশরু শিখিব, তেমন আম পরিবারে আমি সেমিতি গোটে শৃঙ্খলিত পরিবার রখিবা, যেমিতি কি আম পিলা আমাকে দেখিকি কিছু শিখি পারিব। তারপরে আসুচি আমার যে বড় মানুষ আমি কেমিতি সম্মান দৌচন্তি, পরিবারে গুরু গুরুজন মানুষ পিলাটিয়ে সবলে শিশুটিয়ে লক্ষ্য করিব, যে আমি কেমিতি ঘরর পরিষ্কার পরিচ্ছন্নতা উপরে ধ্যান দৌচন্তি, যে মানসিক সুস্থতা, মানসিক সুস্থতা সেতবে আসিব যেতবে গোটে পরিবেশ সুস্থ রহিব, গোটে পরিবেশ সেতবে সুস্থ রহিব যেতবে

0: শ্রোতা ভাই ভী মানে জাঁথিবে যে আমার স্বাস্থ্য হচ্ছে সম্পদ, কারণ আমার স্বাস্থ্য যদি ঠিক নথিবলে আমি কিছু কাম ঠিক করে পারিবানি। বিশেষ করে স্বাস্থ্য প্রতি যত্নবান হওয়াটা হচ্ছে আমার প্রথম কর্তব্য, কারণ স্বাস্থ্য উপরে আজি পর্যন্ত যেতে প্রকার গবেষণা চালিছে এবং আহরি মধ্যে আগুকু হব, সে আয়ুর্বেদিক কুহতু, এলোপাথি কুহতু, হোমিওপ্যাথি কুহতু, যেতে প্রকার স্বাস্থ্য সেবার মাধ্যম সব রয়েছে, সেই ভিতরে আমার অতি নিকটরে আমার হাত পাহান্তরে যে অছি সে হল আয়ুর্বেদ। অর্থাৎ কেউ পুরোনা দিনর আজি পর্যন্ত ভারতবর্ষর নাগরিক মানে আয়ুর্বেদ উপরে বিশ্বাস রাখি এবং ভালো মধ্যে হচ্ছে, তবে আজ আমি কিছু কথা হওয়া যে কি বৃদ্ধা অবস্থায় কেমতি আমি আয়ুর্বেদীয় চিকিৎসা গ্রহণ করে পারিবা এবং স্বাস্থ্যর যত্ন কেমতি নেই পারিবা, এ বিষয়ে কৌচন্তি আম আয়ুর্বেদিক ডাক্তারখানা যে বারিপদারে রয়েছে ডক্টর কল্যাণ কুমার মাঝি, আম গণের আজ অছন্তি তাঙ্ক সহিত আমি আজ টিকে কথা হওয়া। ডক্টর মাঝি নমস্কার।
1: নমস্কার।
0: আমার যে বৃদ্ধা অবস্থায় স্বাস্থ্যর যত্ন কথা আগুকু আসে, তবে এই যে বৃদ্ধা অবস্থাটা আমি কেবেঠু কেমতি কোন হিসাব করিবা?
1: বৃদ্ধা অবস্থাটা আমি কোন কি স্ত্রী লোক মানে সাধারণত 40 রু পারাই গলা পরে তারপরে আমি তাকে বৃদ্ধা বলি ধরিবা, আমি 50 রু 60 বর্ষ হেলা পরে যাকে আমি বৃদ্ধ বলি ভাবিবা পুরুষ লোক মানকর, সেতে বৃদ্ধ এই মানকু বৃদ্ধ কোয়া জীব যো মানে কি যৌবন অবস্থা সারি সারলা পরে যাহা কো আমর 1 রু 30 হচ্ছে আমর উপরকু উঠিবে, তারপরে 30 রু 40 আপন পুরা স্টেবল হেকি রইবে, 40 পরে আপনকর ফের আউথরে আপনকর যো হরমোনাল ইমব্যালেন্স হাড়র ইয়ে মিস্তে সেই দিন সব আস্তে আস্তে কমিব, তেণুকরি আমি সেই টাইমে যেতবে আমার ভিটামিন শর্ট হয়ে যাচ্ছে কি আমার যাহার হাড়র ভিটামিন ডি এইসব শর্ট হয়ে গেলে সেটা আমি কহবা যে সেতু আমি বৃদ্ধ বলে আমি নিজকে ভাবিবা, একচুয়ালি সেমি কহবাকে গেলে 50 রু ঊর্ধ্ব হলে 60 রু ঊর্ধ্ব সেটা বৃদ্ধ বলে আমি কহবা।
0: তবে বৃদ্ধাবস্থার যে স্বাস্থ্য সমস্যা গুড়ি হয়ে থাকে সে বিষয়ে টিকে কহবা।
1: বৃদ্ধ অবস্থার স্বাস্থ্য সমস্যার প্রথমে শ্বাস নেবার কষ্ট হব, আপনার আঁঠু বিন্ধা হোথব, পেট রোগ বি হোথব, এমনি বহু প্রকার রোগ হোথব, মেইনলি আপনার বাত রোগ এবং পেট রোগ বৃদ্ধাবস্থায় বেশি হুয়ে।
0: বিশেষ করে আমি দেখু যে মানে যে বৃদ্ধাবস্থায় অনেক সে মহিলা মানে হতু বা পুরুষ মানে হতু তাঁর অন্টা বিন্ধা এবং গোড় বিন্ধা হুয়ে, সে চক মাড়ি তলে বসি পারন্তি না,
1: সেইপা আপনার যে চকা মাড়ি যে বসবা সেটা আপনার এভয়েড করা পড়ব, তেণুকরি আপনার বৃদ্ধাবস্থায় যেতে চেষ্টা করবে কমোড ব্যবহার করা কিংবা তলে বসবা এভয়েড করবে, আপনার টেবুল উপরে যদি বি আপনার নিত্য স্বাস্থ্য কিছু যে দিনচর্যা হিসাবে আপনার যে যে কার্য করা কথা সে কার্য করা উচিত, সে কার্য যদি নকরিবে তাহলে আপনার আস্তে আস্তে আহরি ড্যামেজ হয়ে যাবে, তেণুকরি আপনার সে জিনিস করা হলে সকাল সূর্য উদয় হবার 45 মিনিট আগর ব্রহ্ম মুহূর্তর উঠবে পড়ব, আপনার উঠেকি না আপনার কিছু সহজ ব্যায়াম করা পড়ব, প্রথমে আপনার কিছু উষুম জল পিবা পড়ব, উষুম জল পি সারি কিনা তারপরে আপনার নিত্যকর্ম আপনার ঝাড়া ফেরি কাম করা পড়ব, করে সারি কিনা তারপরে প্রাণায়াম আপনার সুখাসন আসন এমনি করা দরকার যেমনি ধীর স্থির সুগম
0: যে আসন করা সেটা কেউ আসনটা সবুঠ সহজ এবং
1: আপনার সবুঠ সহজ আসন হচ্ছে সুখাসনরে বসবে, মানে সে পদ্মাসন নুহ, সেমি জস্ট মানে আপনার যেমন চকা মাড়ি বসবে, চকা মাড়ি যদি ন বসি পার সবুঠ বেস্ট হচ্ছে আপনার বজ্রাসনরে বসবে, বজ্রাসনরে বসি যদি ন পারছেন তাহলে সুখাসনরে বসবে, সুখাসনরে বসিকি 10 মিনিট আপনার বস্ত্রিকা, 10 মিনিট আপনার কপাল ভাতি, তারপরে 10-9 মিনিট আপনার অনুলোম বিলোম করা উচিত।
0: তবে বস্ত্রিকাটা কেমন কোন করিবা?
1: বস্ত্রিকাটা আপনার সিধা সুখাসনরে বসি নিশ্বাস দুই পুড়ারে নিশ্বাস নেবে এবং নিশ্বাস ছাড়বে, তাকে কুহযায় বস্ত্রিকা, আপনার সেটা ধীরে ধীরে প্রথমে নেবে, তারপরে আপনার গতি অনুসারে আপনার জোরে নেই পারন্তি জোরে ছাড়ি পারন্তি, দ্যাট ইজ কল্ড বস্ত্রিকা।
0: তারপরে
1: তারপরে আপনার কপাল ভাতি করবে, কপাল ভাতি করবেন ওনলি এক্সেলেসন, বসিকি না খালি আপনার ছাতি খালি নিশ্বাস আপনার বাহারক খালি কাড়বে, যা দ্বারা হচ্ছে সেটা হচ্ছে আপনার কপাল ভাতি কুয়া যায়।
0: তারপরে
1: তারপরে আপনার অনুলোম বিলোম করবে,